0: परिवार के वो गैल ओतो ले के गोत्रों में घुस के भैया बस एक ग्रुप आदमी आए लोग के हेल्प करे और हेल्प का भैया हेल्प का 31,000 SR दे ऑटोमोबाइल स्वच्छ चुरा ले से और ओकर मोबाइल मोबाइल टेलीफोन ओके बरूफ करी से सब मैया तो के कई नहीं कर बाने बोले जे तो के आ रही नहीं भल तो संबंध बोले तो के हेल्प हेल्प करे वो हेल्प ना भाए वो तो के रूफ करे आवे है तो यहाँ बताए गए है दोस्तों ऑटोमोबाइल इस बलंत में फूटते हैं इन कनाल एंड वर्ड बरूफ दूर द हेल्पर्स और दोस्तों ओकर बांध में देखो तीन को मेंदर यार के लंदन के छोटा छोटा लंदन 15-13-14 बरिस के सिपाही पकड़ के गए ले गए सब के सब बरूफ कर ले रहा आदमी लोग कर रूफ कर ले रहा मोबाइल टेलीफोन तेखन ओफर को होटल है का परफॉर्म एनिमा जका नाम बार्सिलोना ना द बरूफिंग स्लूखन द फरदाखतन ऑफ द फ्लक इन द रिक्ते लीली दौरब गए है और वहां सिपाही 2 तारीख मई के उस सब के पकड़ ले से ग्रुप हुआ के जमा 8 लंदन रहा Ditmaal was de slachtoffer beroofd van een geldbedrag en vervolgens met handel. 2 van de verdachten waren daarbij gewapend met messen. De incident vond plaats ter hoogte van Gunpat weg mee. Toen je baant heen jenta. Toen je op orde kijkt, bhaiya, bataye gaye hai. Politie jacht op 2 vervluchtigen na aanval met een messen bij Shell Vredenburg mee. वहां पर 2 मिला के दौरा एक पकड़ी से को 14-15 बरिस के तें तुईड़ 2 अंदर फर्दाख्तन विस्त तो अनकोमन तो बताई गई है गा इसे 20 तारीख अप्रैल के 34 यारख हैबन बरूफ एन मिसांदल और हमार मनोरत बोले क्रिमिनाली तैतवा कमती होई गे हम जाए तरी लास्ट न्यूज भैया यूक्रेन के प्रेसिडेंट जो नहीं गा सेलेंस्की हीफ ओक बाहरेन अन ड्रोन डील आनखबूदन सेलेंस्की मेल्ड ऑफ दैट है द गोल्फस्टाट बसुक एंड दैट अन प्रोडक्टिव गस्प्रेक हीफ गहाट मेरे कोनिंग हमार बिन Isa al Khalifa te bole oké okay, udega bhaiya een drone aan drone Zelensky rijdt sinds het begin van de oorlog in Midden-Oosten vaker af naar de regio Golfstaten kregen daar te maken met grootschalige Iraanse drone aanvallen bole der Iran usapke bole bahut kare het Oekraïne bole het chatuluk ke hum debe heeft door de oorlog met Rusland veel ervaring met de uitschakeling van dergelijke onbemande toestellen de president schreef dat zijn land bereid is die veiligheidservaring te delen met Bahrein om levens te beschermen. Ik heb voorstel om een drone deal te tekenen. De drone deze van ja, toen je had het gedaan, Hamara Aatjkis Samachar. हमारे यही आशा उम्मीद है कि आपको हमारा प्रोग्राम अच्छा लगा होगा सुनने के लिए बहुत धन्यवाद राम राम नमस्कार और प्यार भरे राम जोनी नंबर वन है हमारा नाम हर काम के लिए हर अफर्टेंसी के लिए मौत के समाचार फरमाइशे या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl हर एक एडवर्टेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक और टेलीफोन नंबर 07-36-523-2747 मेरे इन्फो www.radiofahunfm.nl Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Advocatenkantoor Anand Ram Sood wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai
2: ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde algemene rechtspraktijk hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken bestuursrecht en strafrecht personen en familierecht zoals echtscheiding alimentatiezaken omgangsregelingen ouderschap en erkenning jeugdrecht met volgende gebieden jeugdbeschermingsrecht onder toezichtstelling uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
3: Voor hulp bel nu 015-21-59-22-7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. De 15-jarige Maxime uit Apeldoorn, die 3 weken geleden vermist raakte, is terecht. De jongen vertrok op 18 april met de fiets vanuit zijn huis, vermoedelijk op weg naar mogelijk Rusland. Nu is hij gevonden in een stad in het oosten van Polen. De politie daar kreeg afgelopen nacht een melding van iemand die bij een bushalte buiten de stad lag te slapen. Hoe het met Maxime gaat is niet bekendgemaakt. Volgens het ministerie van Binnenlandse Zaken lijkt hij in orde. In een flat in Vlaardingen zijn 2 levenloze lichamen aangetroffen. Omroep Rijnmond meldt dat een bekende van de 2 alarm sloeg toen die langskwam bij de flat. Even later trof de politie de 2 lichamen aan. Er werd onderzocht of koolmonoxide of een andere giftige stof de doodsoorzaak kon zijn, maar dat bleek na metingen niet het geval. De politie doet forensisch onderzoek. Péter Magyar is geïnstalleerd als premier van Hongarije. Daarmee is er een einde gekomen aan 16 jaar premierschap van Viktor Orbán. Magyar wil de rechtsstaat in het land herstellen en de banden met Brussel aanhalen. Het Hongaarse volk heeft ons de opdracht gegeven een einde te maken aan decennia van doelloos ronddrijven, zei hij na zijn beëdiging. Magyar haalde vorige maand met zijn partij Tisza een ruime 2/3 meerderheid. Als de passagiers van het cruiseschip Hondius morgen bij Tenerife van boord zijn gegaan, vaart het door naar Nederland. Hier zal het gedesinfecteerd worden. Anderen dan Spaanse opvarenden worden pas van boord gehaald als hun thuisland een repatriëringsvlucht heeft geregeld. Voor Nederland is die bevestigd. En dan nog het weer. Vanavond komen vooral in het noorden wolkenvelden voor. Elders is er tot zonsondergang veel ruimte voor de zon. Het is 12 graden in het noorden tot 16 in het zuiden van het land. Komende nacht blijft het droog met brede opklaringen. De minima komen uit tussen 5 graden in het noordoosten en 10 in Zeeland. Morgen is er ook veel ruimte voor de zon met hier en daar wat bewolking. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
5: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.

0: मेरे साथ कोई भी नहीं गा रहा है। अरे सब लोग मेरे साथ गाओ।
1: अरे आहा जना ना संगे के,
2: मोहम्मद रफी जी की आवाज में साथ दे रहे थे महमूद जी और कोरस। फिल्म का नाम पत्थर के सनम। Er komt een tijd in je leven dat sommige mensen spijt zullen krijgen van waarom ze je in het verleden verkeerd hebben behandeld. Er zijn zoveel mensen op deze wereld, maar als er maar één ontbreekt, is je wereld niet meer hetzelfde als voorheen. De gelukkigste mensen houden zich niet bezig met het behouden van